ছোটালে ছুটি ছোড় মন গয় বারে রাগার তো কেন লাই ভোটে ভোটে মাইলে তাল গরম সাগর বারে কোষে মোরা কতে দিন বুদ্ধি কতে দিন আছে ইউ কেন কথোরাই তেরো বুদ্ধি তো দেখে আগর বারে শূন্য থালো মেরো শত্রু ভয় যাতে ঠুলো পরাক্রম গরে উনার সাহেব আইলা।

ভোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি, ভোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিউরা চিচি, ছাইলা ভালো ভালে দেখি রুঞ্জন মাখা মিচি, ছাইনা ভালো ভালে দেখি রুঞ্চা আখা মিচি,